বর্ষো কৃপা তার হিন কহ বলিহারণ জিনি সচ রক্ষা উর তার নানক নামে সব হরিয়াবলি গুর কে শব্দ বিচার মহল্লা তীজা বাবিহা ইব তেরি তিখা ন উতর যে সো করহে পুকার নদরি সতগুর পাইয় নদরি উপজ প্যার নানক সাহেব মন বসে বিচ হো যায় বিকার পৌড়ি এক জ্ঞানী উজ্জড় পায়ে তুরহো খুয়ায়া তন মুখ নাহি নাম ন তীরথ নায়া হাথী সর খুয়ায় না পদ করায়া কুচল রহে দিন রাত শবদ শবদ না পায়া তেন জাত না পত না কর্ম জন্ম গবায়া।